আচ্ছা জি বিলকুল জি খবর আউরবে শাবাশ আলা আলা দা খুশিন আর দিলে কে আমরা গড়কা পারাই দিলা খবর আদের তামে দা কাওয়ালা গানা চি খুজিফা কোম্পানি শিফা বিউটি ক্রিম খুজিফা কোম্পানি শিফা ভিটামিন সি ফেস ওয়াশ রাইস ফেস ওয়াশ বলে বলে দি কেনা জি বিল জবরদস্ত ডের বেহতারিন দি বিলকুল স্পিনাবি বিলকুল মুনামিদ কাবিনা খরচাও মদে জুব না কি জি খু খরচাও মুসা সমান্দর নউরি এবে নউরি দরিউবে নউরি তালুবে নউরি বলকে দাও ও চা পজিবন দে লাগি জি সহি দা জুবনা ঠিক তো কেনা।